তোর বিন দুজা আর না কই সব তেরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আস সুনাইয়ে জো কহনা তো প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরী আস জিদে বড়িয়াই তা তেরী বড়িয়াই